0: রেডিও ভেরি এফএম 98.6 আরে বাটা 102.7 বীরেন্দ্রনগর সুরখেত বাটা
1: এক্সট্রিম এনার্জি ড্রিংক টাইম চেক অহিলে ঠিক 4 বাজেকো ছ
2: এক্সট্রিম এনার্জি ড্রিংক টেক দ্য ডিফারেন্স ফিল দ্য এনার্জি